স্বতন্ত্র নীতি নির্ঘণ্ট প্রস্তুত হয়েছে। ভোর চারটার মন্দির দ্বার খোলা যাই ছটা সুদ্ধা অবকাশ শেষ হওয়া পরে সকাল সাতটার সর্বসাধারণ দর্শন আরম্ভ হচ্ছে। অপরাহ্ন দুইটার প্রভুঙ্কর স্বতন্ত্র ক্ষীরিধূপ অনুষ্ঠিত হচ্ছে। সাড়ে দুইটার প্রভুঙ্কর পহুড় হওয়া পরে পুঁ সর্বসাধারণ দর্শন করে পুজন। সন্ধ্যা ছটার আলতি পরে সাতটার রাতে নটা পর্যন্ত দর্শন ও তাপরে সন্ধ্যাধূপ বড়সিংহার আদি নীতি করা যাচ্ছে।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড় সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড় সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড় সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: শুনন্ত সান্তালি গীত পরিবেশন করছেন শেখর সোরেন এবং সাথী।

ভৌণী, শুভেচ্ছা ও শুভকামনা জানাই আরম্ভ করছ আজির বসুন্ধরা কার্যক্রম। ভৌণী, প্রতিবর্ষ জুলাই 1 তারিখর 7 তারিখ পর্যন্ত পালন করা যাচ্ছে বন মহোৎসব। জনসংখ্যা বৃদ্ধি আও আধুনিকীকরণর সিধা প্রভাব পড়ুছি জঙ্গল উপরে। জঙ্গলকু বহুল ভাবে কটাযাই রাস্তাঘাট, প্রাসাদ, শিল্পানুষ্ঠান তৈরি করা যাচ্ছে। জঙ্গলকু ধ্বংস করিবার কুপ্রভাব সিধাসলক পড়ুছি আমার জীবন উপরে। জঙ্গল সুরক্ষা প্রতি সচেতনতা সৃষ্টি করিবার উদ্দেশ্যে এই বন মহোৎসব সারা দেশে পালন করা যাচ্ছে। জঙ্গল সহিত আমার জীবনর সম্পর্ক গভীর ভাবে জোড়ি হয়ে রয়েছে। জঙ্গল আমাকে সবুঠ মূল্যবান প্রাণবায়ু অম্লজান দেউছি। ফল, ফুল, ঔষধ, আহুরি অন্য কিছু আবশ্যকীয় সামগ্রী আমাকে জঙ্গল দেউছে। জঙ্গল ধ্বংস হওয়া দ্বারা আমার ভবিষ্যৎ অন্ধার আড়কু আগেই চালিছি। কেবল আমি নুহে, আমার পরপিঢ়ি মধ্যে গোটিয়ে বিশ্ব বলয় ভিতরে নিজের ভবিষ্যৎ খুঁজবে। তেমন এবেঠার আমি সমস্তে সচেতন হওয়া, জঙ্গলক ধ্বংস হওয়া দেবা না, অধিক মাত্রায় গছ লগাইবা, প্রকৃতিক সবুজিমা করা সহ নিজ জীবনক মধ্যে সবুজিমার ভরিদেবা।

0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেল? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1079 যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।

শ্রোতা বন্ধু, সুর কেবল কর্ণ কোণ হৃদয়কে মধ্যে আলোকিত করে, সেই সুরর ইন্দ্রধনুরে আজ আমি এপর্যন্ত প্রেম ও স্বপ্ন অপেক্ষা ও মধুর অনুভূতির সাতরঙ্গীর গীত শুণুলে। ইন্দ্রধনুর শেষ রাগকু আবাহন করিবা।

প্রিয় মিত্র, প্রত্যেক যুবক ও যুবতীঙ্ক ভিতরে লুচি রয়েছে অসীম সম্ভাবনার স্রোত। সেই সম্ভাবনা চিহ্নিবা ও বিকশিত করিবা হি প্রকৃত সফলতা। চাকরি সহিত স্বাবলম্বন, উদ্যমিতা ও নূতন চিন্তাধারা মধ্যে আজির সময়রে উজ্জ্বল ক্যারিয়ারর দ্বার খুলুছে। এই সকারাত্মক বার্তা সহ আমি পুনি পৌঁছিবা তৃতীয় স্বর সহ, তৃতীয় গীত সহ।

শ্রোতা বন্ধু, সফল ক্যারিয়ার প্রকৃত অর্থ কেবল নিজের সফলতা নুহে, সমাজ পাই নিজ জ্ঞান দক্ষতা ও মানবিকতা সমর্পিত করা মধ্য তাহার এক অংশ। তেণু স্বপ্নক সীমিত রাখতু না, তাকে কর্মরে পরিণত করতু, কারণ আজির নিষ্ঠাপূর্ণ পরিশ্রম হি আসন্তকালীর উজ্জ্বল পরিচয়। ক্যারিয়ার কেবল জীবিকার মাধ্যম নুহে, এহা জীবনর লক্ষ্যক সার্থক করিবার এক সৃজনশীলতা সাধনা। স্বপ্ন দেখন্তু, শিখি চালন্তু, সময়কু সম্মান দিয়ন্তু এবং নিজ ভিতর সম্ভাবনাকু কেবে বিশ্বাসহীন হওয়াকু দিয়ন্তু নাহিঁ। এই আশা ও বিশ্বাসর সহ আজি এর শেষগীত সহিত যুবাণী কার্যক্রমকু এঠারে বিরাম দেউছু। পুনি ভেটিবা নূয়া বিষয়, নূয়া স্বপ্ন, নূয়া প্রেরণা সহ। এই শেষগীতকু আমন্ত্রণ করি মু নেউছি বিদায়।

0: জনজাতি জীবন সঙ্গীতর সুরভি বন সুরভি শেষ হল বিশ্বনাথ নায়ক এবং সাথীঙ্ স্বরে শুণিলে বাথুড়ি গীত আকাশবাণী কেন্দুঝর এথর গোস্বামী তুলসীদাস কৃত শ্রীরামচরিত মানস আকাশবাণী কটক কেন্দ্র লীলা করে প্রচার করছু।
1: শ্রীরামচরিত মানসর 66তম ভাগ।

0: শ্রোতা বন্ধু, ক্রীড়া ক্ষেত্রকে বিশ্বস্তরের ব্যাপক করা কেন্দ্র সরকার নেউছন্তি অনেক পদক্ষেপ। ভারতীয় খেলাড়ি মানুষ অনেক প্রোৎসাহন রাশি মধ্যে দিয়া যাচ্ছে। ক্রীড়া ভিত্তিভূমিকে সুদৃঢ় করা যাই খেলাড়ি মানুষ মনোবলকে দৃঢ় করা যাচ্ছে। তেবে উপান্ত অঞ্চলের খেলার বিকাশ পাই কেন্দ্র সরকার কি কি যোজনা কার্যকারী হেউছি, বিশ্বস্তরের না করিবা পাই খেলাড়ি মানুষ কি প্রকার সহায়তা যোগাই দিয়া যাচ্ছে, ক্রীড়া ভিত্তিভূমি মজবুত দ্বারা ভারত কিপর বিশ্বস্তরের প্রসিদ্ধি লাভ করেছি, বিভিন্ন যোজনা মাধ্যমে খেলার বিকাশ দিগরে কিপর সরকার পদক্ষেপ নিয়েছেন, এমিতি কিছু প্রসঙ্গ উপরে আধারিত আজির আলোচ্য বিষয় উপান্ত অঞ্চলের ক্রীড়ার বিকাশ পাই কেন্দ্রীয় যোজনা। এ সম্পর্কে আলোচনা করছেন ক্রীড়া সাংবাদিকা সমীক্ষা পট্টনায়ক।
1: কেন্দ্র সরকার এবে ক্রীড়াকু বেশি প্রাধান্য দেউছন্তি, কারণ সোসিও ইকোনোমিক গ্রোথরে নিহাতি ভাবে যুবক খেলাড়ি মানকর উৎসাহ, যুবক খেলাড়ি মানকর অংশগ্রহণ নিহাতি ভাবে গোটে ভালো সমাজ গড়ি তোলিয়ারে সাহায্য করুছি। তেণু নিহাতি ভাবে কেন্দ্র সরকার এবে বিভিন্ন স্কিম মান উপান্ত অঞ্চলরে প্রয়োগ করছন্তি, যাকি সেতিমধ্যরু প্রথম হলা খেলো ইন্ডিয়া। খেলো ইন্ডিয়া স্কিমরে বর্তমান কেন্দ্র ক্রীড়া এবং যুব সেবা বিভাগ এহাকু বিভিন্ন অঞ্চলরে অর্থাৎ সারা ভারতরে থিবা উপান্ত অঞ্চলরে প্রয়োগ করছন্তি এবং ভারতর মধ্যে বিভিন্ন রাজ্যরে এহাকু প্রয়োগ করা যাইছি। সবুঠারু বড় কথা হলা যে খেলো ইন্ডিয়ারে যে মানে ভাগ নিয়ন্তি, যে মানে কি নুয়া নুয়া খেল আরম্ভ করতান্তি সেমানে খেলো ইন্ডিয়ারে ভাগ নিয়ন্তি, সেমানকু কিভাবে ভাবে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের কেন্দ্র হোক বা রাজ্য হোক সেমানকু কিভাবে ভাবে লোকলোচনকু আনি।

শুনুলে আলোচনা উপান্ত অঞ্চলরে ক্রীড়ার বিকাশ পাই কেন্দ্রীয় যোজনা এ সম্পর্কে আলোচনা করুলে ক্রীড়া সাংবাদিকা সমীক্ষা পট্টনায়ক। তেবে শ্রোতা বন্ধু কার্যক্রম কু এই

0: নমস্কার শ্রোতা বন্ধু, জেলা খনিজ প্রতিষ্ঠান বা ডিএমএফ কেন্দুঝরঙ্ দ্বারা প্রসারিত কার্যক্রম আম কেন্দুঝর আম ডিএমএফ রু স্বাগত জনাউছু। জেলা প্রশাসন কেন্দুঝর পক্ষরু জেলাপাড়ঙ্ক কার্যালয়স্থিত দরবার হলঠারে বিকাশর ধারা ওড়িশা সারা শীর্ষকরে এক স্বতন্ত্র বৈঠক ও মিডিয়া কনেক্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাইছে। এই অবসরে জেলাপাড়ঙ্ক কার্যালয় পরিসরের এক জেলাস্তরীয় প্রদর্শনীর আয়োজন করা যাইথিলা, যাহার শুভারম্ভ মুখ্য অতিথি ও অন্যান্য মান্যগণ্য ব্যক্তিবিশেষক দ্বারা করা যাইথিলা। এই প্রদর্শনীর জেলার সমস্ত বিভাগ পক্ষর হাসল করা যাইথিবা বিকাশমূলক কার্য এবং গুরুত্বপূর্ণ সরকারি যোজনাগুড়িকর সফল রূপায়নকু সুন্দর ভাবরে চিত্রিত করা যাইথিলা। প্রদর্শনীর শুভারম্ভ পরে অতিথিমানে দরবার হলঠারে আয়োজিত সভাগৃহ বৈঠকরে যোগ দেইথিলে। কার্যক্রমের প্রারম্ভে অতিথিবৃন্দ কেন্দুঝরের অধিষ্ঠাত্রী দেবী মা তারিণী এবং রাষ্ট্র দেবতা প্রভু শ্রী শ্রী বলদেবজীঙ্কর পবিত্র ফটোচিত্র সম্মুখে প্রদীপ প্রজ্বলন করে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ঘাটন করেছিল। কেন্দুঝর জেলাপাল শ্রীযুক্ত বিশাল সিং অধ্যক্ষতায় আয়োজিত এই কার্যক্রমে জেলার বিকাশমূলক কার্যধারা উপরে গুরুত্বারোপ করা যাইথিলা। এই অবসরে জেলাপাল কহিছিলে যে কৃষক, শিক্ষা এবং মহিলা সশক্তিকরণ ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখিলে তা আজ সাকার হবার লাগিছে। বিকাশমূলক যোজনা অন্তর্গত মহিলা সশক্তিকরণের সামিল থিবা লক্ষ্যপতি দিদি যোজনা আম জেলার সফলতার সহ আগেই চালিছে বলে জেলাপাল বিশাল সিং মত প্রকাশ করে কইতিলে।
1: আপনারা সবাই জানেন যে আমার 2 বছরে কেমিতি যে আমার বিশাল সরকার কো মূল উদ্দেশ্য আছে আমার বিকশিত ওড়িশা 2036 এবং বিকশিত ভারত 2047 পাই যে লক্ষ্য নির্ধারিত করা যাইছে সেই লক্ষ্য কো নিয়ে আমরা যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান হচ্ছে সে কেমিতি টাইমলি ও এফেক্টিভ ম্যানারে পৌঁছি পারিব আর এটি সবু আমার হিতাধিকারী অল সেকশন অফ সোসাইটি কু নজর রাখি প্ল্যান করা গেছে রাইট ফ্রম আমার যে ভত্তা থাকা সে বড়াই 3500 পরিবার আমার প্যাডি প্রোকিউরমেন্ট রেকমেন্ট দিশা যে সবসিডি আমার স্টেট গভর্নমেন্ট তরফ অধিকা দেওয়া পাই যে প্ল্যান দিলা সো দ্যাট আমার চাষী ভাই মানে চাষী মা মানে সাকসেসফুল হব সাপোর্ট পাইব जो प्रधानमंत्री फसल बीमा हो योजना हो या किसी योजना हो सब फोकस करा जाऊसी चाहे भाई भाई मान पाए हमारे लगभग।

0: শ্রোতা বন্ধু নমস্কার। কেন্দুঝর এবং ময়ূরভঞ্জে বিভিন্ন স্থানের বিভিন্ন সময়ের সাপ কামুড়ে কাহার মৃত্যু কিংবা আহত হবার খবর আমি নিশ্চয় শুণুবা। কেমিতি আমি সাপ কামুড়ে মুক্তি পাইবা, কেমিতি সচেতন হবা, কেমিতি সতর্ক রহিবা, এ বিষয়ে আজ কার্যক্রমে রয়েছে এক আলোচনা। আমসহ অনেক ওড়িশার স্নেক হেল্পলাইন সাধারণ সম্পাদক শুভেন্দু মল্লিক স্যারকে যেতবে আজ আমি আমাখে পাই সাপ কামুড়া এবং সাপ সচেতনতা বিষয়ে নিশ্চয় কিছু জাঁয়া। আপনার আমার কার্যক্রমক স্বাগত। আজ্ঞা নমস্কার।
1: নমস্কার।
0: তবে আজ্ঞা, এই যে সাপ কামুড়া বর্তমান সরকার বিপর্যয় ঘোষণা করেছেন, ইয়ে সাধারণত আমার কেন্দুঝরের আয়ূরভঞ্জে টিকি সংখ্যা অধিক, কোণ কহবে?
1: দেখতে এই যে সাপ কামুড়া গোটে নোটিফাইড ডিজিজ করা গলা, কেন্দ্র সরকার ঘোষণা করা হয়েছি। তা পূর্ব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাকে মধ্যে গোটে নেগ্লেক্টেড ট্রপিকাল ডিজিজ হিসাবে ঘোষণা করেছিল। কিন্তু আমার যে সাপ কামুড়ার মৃত্যু হওয়ার পরে যে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ মিলুছি, সেটা 2015 প্রদান করা আরম্ভ হয়েছি, অনুকম্পার শিশুটা মিলছে। তবে আপনার যে কে কেউঝর বা ময়ূরভঞ্জে অধিক সংখ্যার লোক মৃত্যুবরণ করছেন বলে, গত বর্ষ বোধে কটক 1 নম্বর স্থানে ছিল। যদিও কটকের সব রাজ্যের সবুঠার বড় ডাক্তারখানা অছি, কিন্তু তথাপি সেতরে কেমতি সেটা 1 নম্বর স্থান অধিকার করেছিল। কিন্তু তা পূর্ব আপন যে কথা কলে ঠিক কথা, ময়ূরভঞ্জ কেউঝরের কারণ যদি পচারে কোণ পাই মৃত্যুবরণ অধিক হচ্ছে বলে, আমি যদি দেখিবা লোক সংখ্যা হয়তো আমার উপকূল অঞ্চলবর্তী জেলার অধিক থাইপারন্তি, কিন্তু আয়তন যদি দেখিবা মানে সে জেলার এতে লম্বা লম্বা মানে এরিয়া যদি হইব, সেতরে ময়ূরভঞ্জ কেউঝর নিশ্চিত ভাবে বড়। কেন পাহাড় পর্বত নদী নাল এতে অনেক প্রাকৃতিক পরিবেশ এতে অনেক যে তেমনি বড় বড় এরিয়া সব গোটে জায়গা গলাকু আপনার দূর লাগুচি। তো এই দূরতা যোগ সমস্যা সৃষ্টি হুয়ে, মানে কে রেফরাল যেতে লোক সব কুহতি গুণি গারেডি, সে গোটে কারণ থাইপরে সময় নষ্ট হুয়ে, সে গোটে কারণ থাইপরে, কিংবা অনেক সময় ডাক্তার মানক দ্বারা মধ্যে অবহেলা হচ্ছে, সে মধ্যে গোটে কারণ। কিন্তু আমি ডাক্তারখানে পৌঁছিবা, সে পৌঁছিবার সময় যদি দূর আমাকে হয়ে গেল, আমি গোটে ডাক্তারখানে পৌঁছাকে মনে করি অর্ধঘণ্টায় পৌঁছে পারছে, কিন্তু মনে করি আমি 15 কিলোমিটার গলে 15 মিনিটে পৌঁছিলে, আমাকে ডাক্তার 100 কিলোমিটার দূর থাকবে, তাহলে আমাকে পৌঁছাকে মধ্যে সময় লাগিযাব। সে যে রেফরাল গাড়ি যাওয়া বাটরে সেটি অধিক সময় গাড়ি ভিতরে লোক মানে মৃত্যু পাখাপাখি পৌঁছাউছেন, ডাক্তার খালি ঘোষণা করছেন রিসিপ্ট ডেট, এইটা সমস্যা। কারণ দূর দূর জায়গায় অছি, গোটে ছোট জায়গাকে আপনার গলে গাঁ পাখ পিএসসি কু গলে সেটি পৌঁছলাকে আপনার 20 মিনিট অধঘণ্টা লাগলা, সে দেখবে 20 মিনিট অধঘণ্টা বেলা লক্ষণ টিকি বড়ে যাবনি, কারণ বিশ্বটা ধীরে ধীরে খেলি যাই। যদি আম্বুলান্স আসে অলগা কথা, এমতি আপনার জানুন আজকা তারিখে 108 কু ফোন কলে আম্বুলান্স কত কুইক সর্ভিস দৌছি, এটা মতো কহা পড়বনি খোলিকি। তো সে গলাপরে আপনার সেটি অধঘণ্টা হয়ে গেল, সে ব্লড পুন টেস্ট করবে, টেস্ট করে দেখবে রক্ত জমা হচ্ছে, সে টেস্টর না হচ্ছে 20 মিনিট WBCT, তো ডিসিশন নেবে 20 মিনিট, কাগজপত্র লেখাপড়া ব্লড ড্র করবে নর্স, সে অধঘণ্টা পড়লা, 10 মিনিট কাগজপত্র লেখাপড়ি করে 2-3 মিনিট 4 মিনিট ব্লড।